0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইহসান থেরবে হুন্না হাল আল্লাহ কিয়ামম বে কুরিমাতলা মিহা দন্নাশ ফাহে এ মিহা ইম্মে বারুগদ আকাইদাগা হিফা ট্যাফিকং কাশবরে আদি খাং খামগে নিমুমবানি আল্লাহকে হাজরত আসে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডবিয়াস উনি কামেন আতু এদা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদ মুসলিমম মাগফুরে দমং একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরামু গেন্দা দোসবারেগা মি বিসনালং কম মেহেম বেনুন নুগুতাই হিতাম

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুন্না রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি বাডাগিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব বাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতা গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুল ওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমেহা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে ehni efada mi honge sababun mi din gabul kokgen huri mi hege aqida ya kudavies unikamen atueda fada kame kokgen nuane kan enge shakkenne medu muslimum magfuraddaman eki sifa sifaga mi dinuge aduwum maseke kuramun genda duwaswarega mi visnalun kom mehem beenun nugutai hitam meriti ko deke ve wahake namaves batil din tauge wahake ki hagigatenne wahakatake

0: উডুম ফেশিগিম বিমা হামায় হরিহা খামিং এখলাং তদবীর কুরবতে দেন্ত্যবা মিহুম গুণা গুতুম ইংহাস আহরুগে মিমবরুগে দুয়হিগা এ হরিহা খামে এখলাং হাদরতং আরাগিন্দে
1: ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم
0: اكلانغي نوفن كانتكاي فن كانتد دينوودغم وا عزيز وانت رحيم وانت رسكلانغي

0: ফাহে এউরেন্নাট্টকা ফরুবা ফাওয়া ললুগে ফিনকম এবাহি লোল ফিনকন দেনিবি সুয়ারুগে গে নিয়মতা এভেস নবসক নেগে নেতে এই এউরেন কং উলুন আমল থগে জজাই খমগে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: কুরআনগা বায়ান কুরাওয়া ফাওয়া গুতুগা আল্লাহান ঈমানওয়া মুমিনুন দেনে গানে ওয়েনে সিফাতা হুগে তেরেন এস সিফায়কি কুম্মে কামে গামে আল্লাহাও ওয়াকিলু কুরুম উরিহা কামে বেস হিংগাওয়া রাওয়াওয়া ফারাতাকি কীরিতি আল্লাহুকান হিতুগে আডিন কবুলুক উরিহা কামে বেস একালান গিয়া হাওয়ালু কুরুম নামাবেস এই একমা গুলে গতুন তিমায়ক কুরেবেন হুরি হুরিহা মাসিক্কাতেক নিম্মু মাফাহু মুমিনুন দেনগানেবে আনেম মুহিম মুসিফায়কি এবামি হুননাকি বডেতি বেগেনওয়া ফাফাতাকা ফাহিশ কঙ্কামুন মুলিন দুরু হেলিবেফাওয়া বাইকামুগা এবামি হুনওয়া কং মিগে মানাকি এবামি হুননাকি বডেতি ফাফাকামুগা বেলেবে আল্লাহ শিরকু কুরুমা মিহুম মেরুমা ম্যাম বফ্যান উরেদুমা মিফদ এম্মেহা বোডতি ফাফতকুং হুলিং একিবাবেগেন্তি বে বাইকং আদি মিফদ কং কমকি মুমিনুং কুরুমং হিতবেস আরানে কামে নুং কং মুমিনুংগে কিবাগা হুন্নন জেহে আনেম মুহিম মুসিফায়কি এবামি হুঙ্গে মচ্চা বায়কু আনিয়াভেরিবি নমবেস এবামি হুন্না আফুক মাফু কুরুং নমবেস এই আল্লাহ হারাং কুরাওয়া ফাওয়া কামাকাং মিহাকু আরা নুগন্নাহা হিন্দাকু ইফাদ কামাকাং আরা গানবিজ্জ হালুগা রুলি আওমাকি ওয়াজিবে কামুগা ইলমুয়েরিম বিদালুয়ে মুমিনুন নাকি আফুক মাফু কুরা বায়কা ভুমুগে ইতুরা আল্লাহ ফুরহামায়া ইজাবা দে মিহুন মিগতুং আল্লাহ এবা মিহুন না কামাকাং আমুরু কুরাওয়া ফিনামা একামেং আওয়াহ কুরুমাং এবা মিহুং আওয়সে গান্নানে আদি একালাঙ্গে এবা মিহুঙ্গে মচ্চা কামেক কুরুম মানা কুরাওয়াফিনামা একামাকুন দুরু হেলিগুমা এবা মিহুং আওয়সে গান্নানে এই একামেক কুরুমাং আমুরু কুরেভুমুগে নুয়াতা একামেক কুরুম মানা কুরেভুমুগে হিকুমে এমিহুন্নাং এঙ্গিফা নিক্কামুগা বিয়াসমে মুমিনুন ফাহগ কুরেবে আনেম মুহিম্মু সিফায়কি এবা মিহুন্নাকি নামাজ কায়েম কুরা মিহুন কামুগা ওয়াকাং আদে এ নামাজিগে ওয়াগুতুগা এ নামাজিগে রুকুনতাকা শরুতুতাকা আইকু এ নামাজে ফুরিহামায়া গেনেস গাতুমাং আওসে গান্না বাই কামুগা এবা মিহুন ওয়াকাং আদি মিগে ইতুরুং মুমিনুন্নাকি এবা মিহুনগে দীনা দুনিয়েগে কাং কামুগা মাশওয়ারা কুরা বাই আদি আল্লাহ এবা মিহুন্নাদে রিজক হেদাকং হুলে দিলতি বাই।